0: মসজিদ একো
1: সাসরাত এডল মসজিদ কারো এডল মসজিদ এ বক্তর আসল আটক
0: তালকালা নেরো আসদুত এঙ্গন তালান এং বাবটা
1: আল্লাহ এ বক্তর আসদুত সুত্রাসলা এবন মসজিদ তা আবিচার পাশে অন্তালে পপটা গা অন্তা কি কাদে তো চন্দ কা কুস্তরা সুলা জামা
0: দিনে রকং আবু জাহল অসং অনম বটাঙ্গে অন্তা
1: আবু জাহল সাফর গান কি কাদে তো কাপেত কাপেত বুঝে হল চান সমস্ত লাখি পোটাক সত লাখি কুস্তরা সুলু হল্লা
0: কাপেতনে আবু জাহল সামে মাতায়ু সাগুই হে
1: কাপেতন আবু জাহল চান পোটাক সত লাখি
0: ngakak Muhammad tak burung mati
1: pasal wajan mon tak kira burung je si mati Muhammad lara mati mon serta kakak kan nak keluar sepur kan bujahal kini kak
0: dewe hati jemiyar sung anangis sigra malayu
1: tijan mere kapur masuk dan econg gutra sulasa sujud aja apa salat itu lima jitka
0: marap teng no la ba